มาตั้งความมือตั้งไงปีเล่คุณไม่ละคุณอะไรหมดงั้นทำไรบริษัทสกุลชิปยังชูรีจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูเขยตัวไปจัดการยาวดูสิเฮ้ยยังมาในงงเลยคุณความมือนั้นคุณน้ำหมดแล้วทำไงวะคอมพิวเตอร์บิ๊กรีกอร์เลยสิเก้าเนี่ยอันนี้มารมัดกอร์เลยเนปาลเคย์นัมเบอร์วันฮารูแอนด์ซาตูเอเจคเชั่นเซ็นเตอร์ฮอนี่เอาชิปยังมาตั้งคอมพิวเตอร์ป่าวนุกัสซาเต้คอมพิวเตอร์สิเก้าเนี่ยรู้เกี่ยวกับตัวบิ๊กรีसस्तामा बिग्रियो ते आएर अब बनाउने सुविधा पनि छ झुसी इंग्लिश ल्याङ्ग्वेज कक्षाको पनि व्यवस्था छ है कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मेसिन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सिसी क्यामेरा र भरपर्दो इन्टरनेट पनि जोडिन्छ त हौ आमा मलाई लागे ताके औ तालनो बेतालमा हिडेर फेरि दुःख पाइएला नि झुसी अब यो फोन नम्बर 021 545 787 98 4 20 35 541 अब भयो अब गुड भेरी गुड भेरी गुड